কলকাতা বিচনকর আই ডক্টর স্টিভ চেরাক আর মারা নিউরো সাইকিয়াট্রিস্ট নি আগান থালাতে অনানি কোক না সোনা মানা হা দাও নাসিমাং মঙ্গপন প্রোগ্রাম কো ইয়া স্টেশন নি কোক নাংস খানা মান গেন ইয়াল আকাশবাণী চূড়া সময় আপনি স্নেবাজিনী মিনিট খাচ্ছি বাতাহ নাসিমা ইয়া সময় বলিউড মেলোডিজ প্রোগ্রাম নন্থা নন্থা হিন্দি ফিল্ম গীত রঙ্ক নাং সখানা মানগেন সখাঙ্গা নাসিমা না শর্ট ফিল্ম গীত খাতা তেঙা ওয়ান কুমার সানু আর সুনিধি চৌহান গীত চাহাত সিলসিলা